0: SBS, a world of difference. You're with SBS Bangla on mobile, online and on radio.
1: আপনারা আছেন SBS বাংলার সঙ্গে মোবাইলে, অনলাইনে এবং রেডিওতে। SBS বাংলা শ্রোতাদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বাংলা অনুষ্ঠান। আমি শেখদার তাহের আহমদ। আজ সোমবার 15 জুন 2026 সাল। শ্রোতা বন্ধুরা, আজকের এই অনুষ্ঠানটি পুনরায় প্রচারিত হবে আজ সন্ধ্যা 6টায় SBS 2-তে। এছাড়া সর্বশেষ আপডেটের জন্য SBS বাংলা ওয়েবসাইট দেখুন এবং ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ। SBS বাংলার আজকের এই রেডিও অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে কামারেইগল জনগোষ্ঠীর ভূমিতে অবস্থিত সিডনির SBS স্টুডিওস থেকে। আমরা তাদের সমস্ত ঐতিহ্যবাহী রক্ষকের প্রতি স্বীকৃতি দিতে চাই এবং তাদের অতীত ও বর্তমান এল্ডারদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি। সমস্ত অ্যাবরিজিনাল ও টরে স্ট্রেট আইল্যান্ডারদের ভূমিগুলোর ঐতিহ্যবাহী রক্ষকদেরকেও আমরা স্বীকৃতি প্রদান করি, যেখান থেকে আপনারা আজকের এই অনুষ্ঠানটি শুনছেন। শ্রোতা বন্ধুরা, আজ আমাদের এক ঘন্টার অনুষ্ঠানের প্রথমেই শুনবেন শীর্ষ খবর। এছাড়াও থাকছে সাম্প্রতিক কিছু বিষয় নিয়ে প্রতিবেদন ও সাক্ষাৎকার। এবার জানিয়ে দিচ্ছি আজকের বাকি অনুষ্ঠানে আর কি কি রয়েছে। পাবলিক টয়লেট কি বৈষম্যের চিত্র তুলে ধরে, কিভাবে? SBS এক্সামিন্সের প্রতিবেদনে শুনবেন এ নিয়ে। জ্বালানি খরচ বৃদ্ধির প্রভাব সবকিছুতেই পড়েছে, ইলেকট্রিক গাড়ি কি সত্যিই সাশ্রয়ী? আজকের অস্ট্রেলিয়া এক্সপ্লেন্ড অর্থাৎ অস্ট্রেলিয়া সম্পর্কে জানুন প্রতিবেদনে এ নিয়ে শুনবেন। এটি তৈরি করেছেন জয়ী থোমাইডু আর বাংলায় উপস্থাপনায় সহকর্মী তারেক নুরুল হাসান। সিডনি ফিল্ম ফেস্টিভ্যাল উপলক্ষে এর হেড অব প্রোগ্রামস জাস্টিন মার্টিনিউকের সঙ্গে কথা বলেছেন সহকর্মী শাহান আলম। শুনবেন ধারণকৃত সেই সাক্ষাৎকারটি। এছাড়া বাংলাদেশ ও ভারতের সাম্প্রতিক ঘটনাবলীর খবরগুলো শোনাবেন পার্থ মুখোপাধ্যায়। তবে সবকিছুর আগে খবর। SBS বাংলা আজকের শীর্ষ খবরে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি শিকদার তাহের আহমদ। প্রথমে অস্ট্রেলিয়ার খবর। ন্যাশনাল ডিসএবিলিটি ইন্স্যুরেন্স স্কিম বা NDIS এর প্রস্তাবিত পরিবর্তন নিয়ে উদ্বেগের কথা স্বীকার করেছেন ফেডারাল হেলথ মিনিস্টার মার্ক বাটলার। এ বিষয়ে সিনেট তদন্তে মাত্র 2 সপ্তাহে 4,000-এর বেশি জনমত জমা পড়ার পর তিনি এ মন্তব্য করেন। হোম অ্যাফেয়ার্স মিনিস্টার টনি বার্ক বলেছেন সরকার অভিবাসনের সংখ্যা কমাতে প্রতিশ্রুতিবদ্ধ। তবে তিনি সতর্ক করে বলেছেন এমন ভারসাম্য রাখতে হবে যাতে বর্তমান দক্ষ কর্মীর সংকট আরও খারাপ না হয়। সর্বশেষ নেট বিদেশি অভিবাসনের পরিসংখ্যান আগামী বৃহস্পতিবার প্রকাশ করা হবে। আগামীকাল 16 জুন বৈঠকে রিজার্ভ ব্যাঙ্ক অব অস্ট্রেলিয়া বা RBA কিছুটা স্বস্তি দিতে পারে বলে আশা করছেন মর্টগেজ হোল্ডাররা। অর্থনীতিবিদদের ধারণা কেন্দ্রীয় ব্যাংক এবার অফিসিয়াল ক্যাশ রেট অপরিবর্তিত রাখতে পারে। 2026 সালের শুরুর দিকে টানা 3 বার সুদের হার বাড়ানোর পর বর্তমানে সুদের হার 4.35% রয়েছে। এবার আন্তর্জাতিক। ইরানের সঙ্গে চলমান যুদ্ধের কারণে হিটিং কস্ট, জ্বালানি ও খাদ্যপণ্যের খরচ বেড়ে যাওয়ায় চাপ বাড়ছে বলে জানিয়েছেন অনেক মার্কিন নাগরিক। প্রায় 100 দিনের বেশি সময় ধরে চলা এই সংঘাত মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বাড়িয়ে দিয়েছে বলে উদ্বেগ দেখা দিয়েছে। খেলার খবর ফুটবল। ফিফা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে তুর্কিকে 2-0 গোলে উড়িয়ে দিয়েছে অস্ট্রেলিয়া। কানাডার ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত গ্রুপ পর্যায়ের এই ম্যাচে সকরুদের হয়ে গোল করেন নেস্টরি ইরানকোন্ডা এবং কনর মেটকাফ। সকরুদের কোচ টনি পপোভিচ SBSকে বলেছেন এই জয় ভক্তদের মুখে হাসি এনে দিয়েছে। এবার ক্রিকেট। বৃষ্টি বিঘ্নিত একদিনের আন্তর্জাতিক ম্যাচে আফগানিস্তানকে 7 উইকেটে হারিয়েছে ভারত। শনিবার ভারতের ধর্মশালাতে অনুষ্ঠিত এই ম্যাচে বৃষ্টির কারণে টস 4 ঘন্টার বেশি দেরিতে হয়। পরে ম্যাচটি কমিয়ে প্রতি দলের জন্য 25 ওভারে নামিয়ে আনা হয়। শ্রোতা বন্ধুরা, এই ছিল আমাদের আজকের শীর্ষ খবর। এসবিএস বাংলার প্রতিদিনের সংবাদ নিয়ে আমাদের আরও পডকাস্ট শুনতে ভিজিট করুন sbs.com.au/bangla। আপনারা আছেন এসবিএস বাংলার সঙ্গে। পাবলিক টয়লেট কি বৈষম্যের চিত্র তুলে ধরে? কিভাবে? এ নিয়ে এখন শুনবেন এসবিএস এক্সামিনসের একটি প্রতিবেদন। এটি তৈরি করেছেন লিরা শিয়েৎস আর বাংলায় উপস্থাপনায় সহকর্মী তারেক নুরুল হাসান।
2: পাবলিক টয়লেট যেভাবে বৈষম্যের চিত্র তুলে ধরে, অনেক সময় কোনো জায়গায় পাবলিক টয়লেট খুঁজে পাওয়া বেশ কঠিন হতে পারে। আমরা সবাই হয়তো কখনো কখনো এই অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি। কিন্তু অনেক মানুষের জন্য, অথবা বলা যায় অস্ট্রেলিয়ার উল্লেখযোগ্য একটি জনগোষ্ঠীর জন্য, এই বিষয়টি শুধু অস্বস্তিকর নয়, বরং এর চেয়েও অনেক বেশি কিছু। গত বছর নিউ সাউথ ওয়েলস পার্লামেন্টের পাবলিক টয়লেট বিষয়ক তদন্ত শুনানিতে পরামর্শক প্রতিষ্ঠান স্ট্রিট কেয়ারের অ্যান্থনি পিয়ার্স বলেছিলেন, টয়লেট এমন একটি বিষয় যেটিকে আমরা সবাই খুব স্বাভাবিক বলে ধরে নিই, কিন্তু একজন গৃহহীন মানুষের জন্য টয়লেট হয়ে ওঠে বিলাসিতা।
3: Something that I think we all take for granted, but for a person experiencing homelessness, a toilet becomes a luxury. And when you're living a life that revolves around deprivation, having that brief experience, you feel that you're being acknowledged as a person.
2: তার সহকর্মী ডেভিড স্ট্রিটফিল্ড বলেন, রাত 9টার পরে পাবলিক টয়লেট খুঁজে পাওয়া খুব কঠিন হয়ে যায়। তাই রাতে আমি সেন্ট্রাল স্টেশনে থাকতাম, কারণ সেখানকার দরজা সারাক্ষণ খোলা থাকতো। এ ধরনের তদন্তের মধ্যে এটিই ছিল প্রথম, আর এখানে একত্রিত হয়েছিলেন সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, যাতে তারা নিজেদের অভিজ্ঞতা তুলে ধরতে পারেন কিভাবে পর্যাপ্ত পাবলিক টয়লেটের অভাব তাদের জীবনে প্রভাব ফেলছে। ওই শুনানিতে অংশ নেয়া কান্ট্রি উইমেন্স অ্যাসোসিয়েশনের জুডি ফিন্ডল বলছিলেন শিশুদের চেঞ্জিং ফ্যাসিলিটিজের অপর্যাপ্ততা নিয়ে। তিনি বলেন, নর্থ সিডনি থেকে প্যাসিফিক হাইওয়ে ধরে ব্রিসবেন পর্যন্ত যাওয়ার সময় চেঞ্জিং টেবিল আছে, এরকম পাবলিক টয়লেট পেতে অন্তত 5 ঘন্টা পথ পাড়ি দিতে হয়।
4: If you were traveling on the Pacific Highway between North Sydney and Brisbane, you would travel for at least 5 hours before reaching a public toilet with any changing facilities. In Western New South Wales, if you travel west of Dubbo, there are simply none available at all. And this is per the National Public Toilet Map.
2: এবারের পর্বে SBS Examines জানতে চেয়েছে কিভাবে পাবলিক টয়লেট বৈষম্যের চিত্র তুলে ধরে। ক্যাথরিন ওয়েবার একজন পাবলিক টয়লেট অধিকার কর্মী ও গবেষক। টয়লেট ঘিরে সামাজিক ট্যাবু, নকশা, নীতিমালা ও আইনি প্রতিবন্ধকতা নিয়ে তিনি কাজ করেন। তার মতে, পাবলিক টয়লেট অত্যন্ত গুরুত্বপূর্ণ অবকাঠামো, অথচ এগুলোর মূল্যায়ন খুব কমই হয়। যখন নগর পরিকল্পনা, জনপরিসর কিংবা পরিবহন নেটওয়ার্ক নিয়ে ভাবা হয়, তখনও টয়লেটের বিষয়টি আসে একেবারে প্রায় শেষ দিকে।
5: I think public toilets are a really important form of infrastructure that are undervalued and underrated. They're often the last thing considered when we're looking at our plans and our public spaces and our transport networks, but they are essential to social inclusion and social cohesion.
2: SBS Examines-কে তিনি আরো বলেন, অনেক দেশের তুলনায় অস্ট্রেলিয়ার অবস্থা ভালো হলেও কিছু গুরুত্বপূর্ণ আইনি কাঠামোর অভাব রয়েছে।
5: So while we have building codes that regulate how many toilets need to be included within buildings, when we leave the building, we don't have any standards that say how many public toilets we need to provide either per person or per kilometer, and we also don't have any legislative requirement on a level of government or an agency that says you are responsible for providing public toilets.
2: এর মানে স্থানীয় সরকার পরিচালিত পাবলিক টয়লেট খুব সহজেই বন্ধ হয়ে যেতে পারে।
5: There isn't a legislative requirement that says they are part of the public space network or they're part of our public transport network. So if there is any conflict between user groups or if it becomes very expensive to operate, it can be easier to close a public toilet than to ensure continued access.
6: The further you get away from a capital city, the harder it is to go to the bathroom. And then what is accessible is old. Often the gradients are really hard to get into the bathrooms. The grab rails aren't overly helpful.
2: এই কথা বলছিলেন জেরেমি হোপ। তিনি পিপল উইথ ডিসএবিলিটি অস্ট্রেলিয়ার সভাপতি এবং স্পেশালিস্ট ডিসএবিলিটি অ্যাকোমোডেশন অ্যালায়েন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা। তিনি নিজে সার্বক্ষণিক ওয়াকার ব্যবহার করেন এবং অটিজমে আক্রান্ত এক সন্তানের বাবা। তার ভাষায়, সহজ প্রবেশযোগ্য টয়লেট অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো মিটিংয়ে গিয়ে বা বিমানবন্দরে তাকে অনেকবার হন্যে হয়ে টয়লেট খুঁজতে হয়েছে।
6: The amount of times I go racing looking for a toilet, whether that's out at a business lunch, whether that's at the airports. And some of the difficulty is to be able to go to the toilet in dignity, to be able to have somewhere private that is accessible, that is safe. For me, it means that I can navigate my wheelchair and my walker.
2: Julian Lawrence, People with Disability Australia, একজন senior policy কর্মকর্তা। তিনি বলেন, তাদের সংগঠন প্রায়ই এমন মানুষের কথা শোনে যাদের পুরো দিনের পরিকল্পনাই করতে হয় পাবলিক টয়লেট পাওয়ার সম্ভাবনাকে কেন্দ্র করে।
7: Actually, you cut meetings short, you cut outings short, you miss family events, you turn down work opportunities. So it's a big issue. Yeah. It's not just about convenience. It's literally about whether you can take part in everyday life.
8: I mean, I knew I was trans from around my early teens, and then that causes a lot of issues when it comes to stuff like public bathrooms.
2: কথা বলছিলেন এলস্টার, যিনি একজন আদিবাসী ট্রান্স নারী এবং তার কিছু প্রতিবন্ধকতা রয়েছে। নিরাপত্তাজনিত কারণে অতীতে তিনি পাবলিক টয়লেট ব্যবহার এড়িয়ে চলেছেন।
8: And I would come to situations where I had to make the decision between do I go to the women's bathroom and risk getting transphobic rhetoric? Or do I go into the guys' bathroom and put myself at risk of violence? I did have at least one where I was getting so much hate that I just decided to use a men's room once. And then because I did that and looked feminine enough, I received physical violence.
2: Dr. Sasha Bailey, University of Melbourne, Center for Youth Mental Health, একজন গবেষণা ফেলো। তিনি SBS Examines-কে বলেন, অনেক ট্রান্সজেন্ডার মানুষের মধ্যে পাবলিক টয়লেট নিয়ে তীব্র উদ্বেগ কাজ করে এবং তারা সম্ভব হলে সেগুলো এড়িয়ে চলেন। অস্ট্রেলিয়ার LGBTQI+ তরুণদের ওপর পরিচালিত একটি বৃহৎ গবেষণায় দেখা গেছে, এর ফলে তরুণ ট্রান্সজেন্ডারদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যে গভীর প্রভাব পড়ছে।
9: In that study, we see that over 60% reported in the past 12 months avoiding using the toilet. Nearly 2 in 5 had in the past 12 months limited how much they had eaten or drank to avoid having to go to the toilet. And, you know, in this same sample, around 7% of trans young Australians had developed a urinary tract infection, kidney infection, or other kidney-related problem in the last 12 months in relation to toilet access.
10: There's a map in Australia of all the toilets. And after 25 years of operations, the National Public Toilet Map of Australia has become a bit of a phenomenon.
2: জিম কপার, কন্টিনেন্স হেলথ অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা। তিনি বলেছেন, অস্ট্রেলিয়ার সব টয়লেটের একটি মানচিত্র রয়েছে, আর 25 বছর পরিচালনার পর ন্যাশনাল পাবলিক টয়লেট ম্যাপ যেন এক ধরনের বিস্ময়কর উদ্যোগে পরিণত হয়েছে। অস্ট্রেলিয়ায় প্রতি 4 জনের একজন মূত্রধারণ সংক্রান্ত সমস্যায় ভোগেন, সংখ্যায় যা 7 মিলিয়নেরও বেশি। কন্টিনেন্স হেলথ অস্ট্রেলিয়া প্রতি বছর গ্রেট ডানি হান্ট আয়োজন করে, যেখানে জনগণকে ন্যাশনাল ম্যাপে নতুন পাবলিক টয়লেট যুক্ত করতে উৎসাহিত করা হয়, যাতে মানুষ সারা দেশে বিদ্যমান সুবিধাগুলো খুঁজে পেতে পারে। এখন পর্যন্ত সেখানে 25,000-এর বেশি ফ্যাসিলিটিস নিবন্ধিত হয়েছে।
10: What it's turned into is this general purpose fantastic directory, and people who are traveling use the map. Tradespeople, disabled people, emergency services, police, Uber drivers, and also everyone who has continence challenges. And the purpose of the National Public Toilet Map and the Great Dunny Hunt, where we add more toilets every year, is to help those people with incontinence in particular.
2: গবেষক ক্যাথরিন ওয়েবার মনে করেন, পাবলিক টয়লেটের প্রতি আমাদের আরও গুরুত্ব দেওয়া উচিত, কারণ এগুলো শুধু সুবিধার বিষয় নয়, বরং সমতা ও মর্যাদার প্রতীক।
5: As part of the United Nations, we have a right to water and sanitation, which equates to the right to public toilets. Therefore, it is important that our cities and our planners and our architects and our builders are responding to that right by providing adequate and accessible public toilets.
2: এসবিএস এক্সামিনসের জন্য মূল প্রতিবেদনটি তৈরি করেছেন লেরা শেভস, আর বাংলায় এটি অনুবাদ ও উপস্থাপন করলাম আমি তারিক নুরুল হাসান। আমাদের অন্যান্য পর্ব শুনতে ভিজিট করুন sbs.com.au/sbsexamins.
11: SBS South Asia. Your news from here and hits from home.
12: শ্রোতা বন্ধুরা, আমাদের অনুষ্ঠান কেমন লাগে আপনার মতামত জানান। SMS করুন 0439799767 নম্বরে। আবারও বলছি 0439799767 নম্বরে। আমাদেরকে লাইক দিন SBS বাংলার ফেসবুক পেজে। এবার একটি বিরতি নিচ্ছি, এরপর কলকাতা থেকে বাংলাদেশ ও ভারতের সাম্প্রতিক খবরগুলো শোনাবেন পার্থ মুখোপাধ্যায়। সঙ্গেই থাকুন।
13: Want to enjoy the sights of South Asia whilst you listen to the sounds of SBS South Asian? We've got you. Watch SBS South Asian on SBS On Demand. It's your favorite radio channel in your language with great music from all over South Asia. But now, it's accompanied by stunning drone shots. Think mountain peaks, city streets, beaches and bazaars. It's radio with a view. SBS South Asian, stream it on SBS On Demand.
12: SBS News In-Depth Podcast. জাতীয় এবং আন্তর্জাতিক খবর যা আপনার জন্য গুরুত্বপূর্ণ। SBS News In-Depth শুনুন আপনার প্রিয় পডকাস্ট অ্যাপে, কিংবা ভিজিট করুন sbs.com.au/audio. NITV-র দ্য পয়েন্ট, এক নতুন দৃষ্টিকোণ। অ্যাবরিজিনাল এবং টরেস স্ট্রেট আইল্যান্ডারদের সাংস্কৃতিক, রাজনৈতিক এবং সামাজিক বিষয়ের বিশ্লেষণ ও সাক্ষাৎকার। যখন খুশি তখন দেখুন SBS On Demand-এ।
14: SBS Audio.
12: পছন্দের অনুষ্ঠান শুনতে প্লে চাপুন।
15: ল্যাওজিয়াওদারিয়া,准备好了吗?
16: SBS Chill.
17: Chill. SBS Pop Asia. Non-stop Asian pop.
18: Can you describe that feeling for people who haven't experienced it?
19: SBS Hindi উপলব্ধ করাতা হে.
20: Far from the partisan politics of.
12: সংবাদ শুনুন 60টিরও বেশি ভাষায়। সেই সাথে আপনার প্রিয় সব গান আর দরকারি বিষয়ে দারুণ সব পডকাস্ট রয়েছে। ডাউনলোড করুন SBS Audio অ্যাপ অথবা ভিজিট
14: sbs.com.au/audio.
12: SBS বাংলা। বিরতির পর সিডনি স্টুডিও থেকে আবারও আপনাদের সঙ্গে রয়েছি আমি শিকদার তাহের আহমদ। আজ সোমবার 15 জুন 2026 সাল। এখন কলকাতা থেকে বাংলাদেশ ও ভারতের সাম্প্রতিক ঘটনাবলীর খবরগুলো শোনাবেন পার্থ মুখোপাধ্যায়।
21: বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাজেটে তামাকজাত পণ্য এবং বিলাসী পণ্যের ওপর ট্যাক্স বাড়ানোর কারণে বিরোধী দল চরমভাবে নাখোশ হয়েছে। তারা এই বাজেট মানে না দাবি করে মিছিল সমাবেশ করছে, কিন্তু নিত্য প্রয়োজনীয় 37টি পণ্যের ট্যাক্স কমানো হলো সেটা তারা কোথাও বলছে না। এতে কি বোঝা যায় সাধারণ মানুষ নয়, বিশেষ কিছু শ্রেণীর স্বার্থই তাদের কাছে বড়। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিরোধী দলের অযৌক্তিক বিরোধিতায় আমরা কান দিচ্ছি না। সাধারণ জনগণের স্বার্থ রক্ষা, প্রত্যন্ত অঞ্চলে সব জমিকে আবাদযোগ্য করে দেশে খাদ্য উৎপাদন বাড়িয়ে স্বাবলম্বী হওয়া নিশ্চিত করাই এই সরকারের প্রধান লক্ষ্য।
22: প্রতিবার বাজেটের সময় নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য পরের দিনই বৃদ্ধি পায়। এইবার বাজেট দেওয়ার পরে এখন পর্যন্ত কোন জিনিসের দাম বৃদ্ধি পায়নি, কিন্তু বিরোধী দল দেখলাম বলছে যে এই বাজেট তারা মানে না, গণবিরোধী বাজেট মানে না। প্রিয় ভাই বোনেরা, আপনাদের কাছে আমি প্রশ্ন রেখে যেতে চাই, যেই বাজেটে ট্যাক্স কমানো হয় সেই বাজেটও বিরোধী দল মানে না। তাহলে এবার বিরোধী দলের উদ্দেশ্য বুঝতে পেরেছেন, লক্ষ্য বুঝতে পেরেছেন? তাদের লক্ষ্য বা উদ্দেশ্য দেশের মানুষের পাশে দাঁড়ানো নয়, তাদের উদ্দেশ্য একটাই, তাদের লক্ষ্য একটাই, সেটা হচ্ছে দেশের মধ্যে একটি অস্থিতিশীলতা, অশান্তি তৈরি করা, মানুষকে বিভ্রান্ত করা।
21: এদিকে বিবিসি বাংলা এবং বাংলাদেশের অন্য সংবাদ মাধ্যমের খবর, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশের অর্থনীতি বর্তমানে একটি কঠিন রূপান্তরের মধ্যে দিয়ে যাচ্ছে, তা স্থিতিশীল এবং সমৃদ্ধির পথে নিতে সময় লাগবে। আগামী 2 বছর কৃচ্ছ সাধনের মধ্য দিয়ে অর্থনীতিকে এগিয়ে নিতে হবে, এরপর ধীরে ধীরে স্থিতিশীলতা ফিরে আসবে। দেশের অর্থনীতি পুরোপুরি ঘুরে দাঁড়াতে 4-5 বছর সময় লাগবে।
23: অর্থনীতি একটা ভঙ্গুর অবস্থায় চলে এসছে, যেহেতু বিরাট একটা ক্যাপিটাল ঘাটতি হয়ে গেছে লুটপাটের কারণে, লন্ডারিং এর কারণে। যার জন্য কস্ট অফ ফান্ড কিন্তু অনেক বেশি রয়ে গেছে, এটার প্রতিফলন কিন্তু মূল্যস্ফীতিতে পড়ছে। আর আমদানিকৃত যে পণ্যগুলো সবগুলো দাম বাড়ছে, বিশ্ব বাড়ছে, যুদ্ধের কারণে আরো বাড়ছে।
21: একই সঙ্গে এবারে বাজেটে মানুষের চাওয়ার প্রতিফলন ঘটেছে জানিয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আরো বলেছেন, মানুষের প্রত্যাশা আকাশচুম্বী, আমরা সবার সাথে কথা বলে প্রত্যাশা প্রতিফলনের চেষ্টা করেছি বাজেটে, প্রত্যেকটি নাগরিককে বাজেট চিন্তায় আনার চেষ্টা করেছে সরকার। অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোহাম্মদ মোস্তাকুর রহমান বলেছেন, দেশের ব্যাংক খাতের একটা বড় অংশ সংকটে রয়েছে, কিছু ব্যাংক থেকে বিপুল পরিমাণ অর্থ বেরিয়ে গেছে, এক তৃতীয়াংশ ডিপোজিট চুরি হয়ে গেছে, একটি ব্যাংকিং সিস্টেমকে স্থিতিশীল করতে সবাইকে ধৈর্য ধরতে হবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছেন,
0: যেটা সার্বিকভাবে সবাইকে বুঝতে হবে যে আমাদের প্রায় 1/3 ডিপোজিট চুরি হয়ে গেছে, তো এইরকম একটা ব্যাংকিং সিস্টেমকে স্ট্যাবিলাইজ করতে সবাইকে ধৈর্য ধরতে হবে এবং আমি সমস্ত জনগণের সহযোগিতা চাই, ডিপোজিটারের সহযোগিতা চাই এবং আমরা পর্যায়ক্রমে দেখবেন আপনারা দীর্ঘদিন জমে থাকা প্রবলেমও ইনশাল্লাহ আগামী সপ্তাহ বা পরের সপ্তাহ থেকে আমাদের সমাধান প্রক্রিয়া শুরু হচ্ছে, যেটা 12 বছর ধরে যেই আমানতকারীরা টাকা পাচ্ছিল না, ইনশাল্লাহ দেখবেন যে আগামী 1 বা 2 সপ্তাহ পরে সেই NBFI গুলো নিয়েও আমাদের কার্যক্রম শুরু হবে এবং তারা তাদের টাকা ফেরত পাবে।
21: এর মধ্যে BBC বাংলা এবং বাংলাদেশের অন্য সংবাদ মাধ্যমের খবর, বাংলাদেশ খিলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, জাতীয় সংসদে উপস্থাপিত 9,38,000 কোটি টাকার বাজেট দেশের ইতিহাসে সর্ববৃহৎ মেগা বাজেট হতে পারে, কিন্তু এটা মূলত দেশকে অর্থনৈতিকভাবে পরনির্ভরশীল করার এক বিশাল উচ্চাভিলাষী মহাপ্রকল্প। এই বাজেট কোনোভাবেই জাতির বাস্তবের চাহিদার প্রতিফলন নয়, বরং এটি একটি ঘাটতি নির্ভর ফাঁপা বাজেট। এদিকে বাংলাদেশের জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল গোলাম পারোয়ার বলেছেন,
1: একটা উচ্চাভিলাষী জনগণকে দেখানোর মতো একটা বাজেট করা হয়েছে, আলটিমেটলি ভেতরটা অন্তঃসারশূন্য। মুদ্রাস্ফীতির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 7.5%, যা সরকারের 4 মাসের কার্যক্রম ও রিপোর্টের বিপরীত। জ্বালানি তেল, বিদ্যুৎ ও গ্যাসের দাম উপর্যুপুরি বাড়িয়ে দেওয়ার ফলে উৎপাদন খরচ বেড়েছে ও বাড়বে। এমত অবস্থায় মুদ্রাস্ফীতির পরিমাণ কমবে না, বরং বাড়বে। AGP-র নামে দুর্নীতি ও লুটপাটের সুযোগ তৈরি করে দেওয়ার তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা।
21: এবার ভারতের খবর, হরমুজে তেলবাহী জাহাজের ওপর হামলা এবং 3 জন ভারতীয় মৃত্যুতে টানা পড়েন তুঙ্গে উঠেছে। এরই মধ্যে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর সঙ্গে কথা বলেছেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। এই ঘটনার কড়া নিন্দা করেছেন তিনি। এই ধরনের হামলার ঘটনা মোটেই সমর্থনযোগ্য নয় বলে জানিয়েছেন বিদেশমন্ত্রী। এক্স স্যান্ডেলে বিদেশমন্ত্রী লিখেছেন, মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর সঙ্গে তার কথা হয়েছে, বাণিজ্যিক জাহাজের বিরুদ্ধে এমন প্রাণঘাতী হামলা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। এর আগে বিশ্বজুড়ে সংঘাতের আবহে ভারতের অবস্থান স্পষ্ট করেছেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। তিনি বলেছেন, ভারত সবসময় সন্ত্রাসবাদে শূন্য সহনশীলতা মনোভাব নিয়ে চলেছে এবং আগামী দিনেও চলবে।
14: Where economic risks are concerned, the answer is in supply chain resilience and in further diversification. It is particularly important that maritime trade is neither impeded or endangered. On behalf of the Global South, India has also repeatedly underlined concerns for energy, food and fertilizers.
21: এদিকে দেশে টানা দীর্ঘ সময় ধরে নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে থাকার ক্ষেত্রে রেকর্ড করেছেন নরেন্দ্র মোদী। তিনি ছাপিয়ে গেছেন দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সংস্কারগুলোর ভারতের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে এমনই দাবি করেছেন কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু। তিনি বলেছেন, এই সময়ের আইনগত অগ্রগতি এবং গণতান্ত্রিক সংস্কারগুলো ভারতের ইতিহাসে লেখা থাকবে। নরেন্দ্র মোদী দেশের দীর্ঘতম সময় ধরে গণতান্ত্রিকভাবে নির্বাচিত নেতা হওয়ায় কিরণ রিজিজু শাসন ব্যবস্থার রূপান্তর এবং গণতন্ত্রকে শক্তিশালী করার ক্ষেত্রে সরকারের সাফল্যের প্রশংসা করেছেন। তিনি লোকসভা এবং রাজ্য বিধানসভাগুলোতে মহিলাদের জন্য সংরক্ষণ প্রদানকারী নারী শক্তি বন্দন অধিনিয়মের তাৎপর্যকেও লিঙ্গ অন্তর্ভুক্তিমূলক শাসনের দিকে একটি ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে তুলে ধরেছেন। আর এই উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, তিনি কখনোই ভাবেননি তিনি রেকর্ড করতে পারবেন। অন্যদিকে সন্ত্রাসী যারা মদত দেয় তাদের সিন্ধুর জল দেবে না ভারত, জানিয়ে দিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ। হায়দ্রাবাদে বিজেপির একটি কর্মসূচিতে রাজনাথ সিংহ জানিয়েছেন, সিঁদুর অভিযানে ভারত বাকি বিশ্বকে দেখিয়ে দিয়েছে যারা শান্তি সম্প্রীতির ভাষা বোঝে না তাদের কিভাবে জবাব দিতে হয়, মনে করিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেই ঘোষণা। উল্লেখ্য, 2025 সালে পহেলগাঁও হামলার পরে সিন্ধু চুক্তি স্থগিত করেছিল ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছিলেন রক্ত এবং জল একসঙ্গে বইতে পারে না। প্রসঙ্গত 1960 সালের 19 সেপ্টেম্বর ভারত এবং পাকিস্তানের মধ্যে সিন্ধু চুক্তি সই হয়েছিল। চুক্তি অনুযায়ী সিন্ধু এবং তার উপনদীগুলোর মধ্যে পূর্বমুখী শতদ্রু, বিপাশা এবং ইরাবতীর জল ভারতের প্রাপ্য, পশ্চিমমুখী সিন্ধু, চন্দ্রভাগা এবং বিতস্তার জলে পাকিস্তানেরও অধিকার রয়েছে। কিন্তু পহেলগাঁও হামলার প্রতিবাদে পাকিস্তানের বিরুদ্ধে পদক্ষেপ হিসেবে এই চুক্তি স্থগিত করে দেয় ভারত। আর শেষ খবর, ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী বাংলাদেশে পৌঁছেছেন। বেনাপোল পেট্রাপোল সীমান্ত দিয়ে সড়ক পথে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করেছেন তিনি। শ্রী মৃণাল ত্রিবেদীকে নিয়ে ঢাকায় পৌঁছেছেন তিনি। উল্লেখ্য, দীনেশ ত্রিবেদী বিদায়ী হাই কমিশনার প্রণয় কুমার ভার্মার স্থলাভিষিক্ত হয়েছেন। এর আগে এপ্রিলে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপি নেতা দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে ভারতের নতুন হাই কমিশনার হিসেবে নিয়োগ করা হয়। গত 55 বছরে দুদেশের সম্পর্কের ইতিহাসে এই প্রথম কোন রাজনীতিবিদকে ঢাকায় হাই কমিশনার হিসেবে পাঠিয়েছে ভারত। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক এবং বাংলা ভাষা ও সংস্কৃতি সম্পর্কে গভীর ধারণার কারণেই তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। বাংলাদেশে পৌঁছেই দীনেশ ত্রিবেদী বলেছেন, দুদেশের মধ্যে দীর্ঘ সম্পর্ক এবং একসঙ্গে চলার কথা।
3: মনে হচ্ছে না যে আমি বাংলাদেশি, ওইটা দেখতে হলো, তাকে বললো হ্যাঁ আপনি বাংলাদেশি বলেন, এমনি মনেই হচ্ছে না। সবসময় আমি বলি একই আকাশ, একই বাতাস, একই যন্ত্র, আমরা মিলে মিশে উইজার্ড সব বললে আমার সব মাথায় আসে, একটা খালি বলে যায় সবাই খুশি হবে ওই কাজটা। ডেমোক্রেসিতে অনেকবার ইস্যুস থাকে, আপনার একটা বাংলাদেশের স্ট্রং ডেমোক্রেসি, আমাদেরও স্ট্রং ডেমোক্রেসি, দুই ডেমোক্রেসি মিলে গেলে একটা ওয়ার্ল্ড পাওয়ার হয়ে যায়, একটা পুরো ইকোনমিক ওয়ার্ল্ড পাওয়ার হয়ে যায়।
4: আমরা ছোট্ট রাষ্ট্র, আপনারা আমাদের পাশে বৃহৎ শক্তি, আপনারা আমাদেরকে লালন পালন করবেন।
3: না না, আমাদের দুজনে মিলে শক্তি, একটা শক্তি হলে হবে না, দুজনে মিলে যা শক্তি হবে ওইটাই আসল শক্তি, আর ওই শক্তিটা পুরো পৃথিবী যেন দেখে, ঠিক আছে? কেন কি ইন্ডিয়া আর বাংলাদেশ যা আমাদের ট্যালেন্ট আছে, নেক্সট জেনারেশন যে ছেলে মেয়েদের, যার টেকনোলজির যুগ আছে, আর টেকনোলজির যুগে আমরা ইন্ডিয়া বাংলাদেশ বেস্ট হচ্ছে, পুরো পৃথিবী চালাচ্ছে, ইনোভেশন যা হচ্ছে টেকনোলজি বাংলাদেশ ইন্ডিয়াই করছে।
21: এতক্ষণ বাংলাদেশ এবং ভারতের সাম্প্রতিক খবরগুলো শুনলেন। পরিবেশনায় ছিলাম আমি পার্থ মুখোপাধ্যায়।
6: নিয়মিত আপডেট জানতে দেখুন আমাদের অনলাইন ও সোশ্যাল মিডিয়া, ভিজিট করুন sbs.com.au/bangla এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ।
12: শ্রোতা বন্ধুরা, আমাদের অনুষ্ঠান কেমন লাগে আপনার মতামত জানান। SMS করুন 04397997 নম্বরে। আবারও বলছি 04397997 নম্বরে। আমাদেরকে লাইক দিন SBS বাংলার ফেসবুক পেজে। এবারে একটি গান।

0: অর্ণবের কণ্ঠে গানটি শুনছিলেন। আরও একটি বিরতি নিচ্ছি। সিডনি ফিল্ম ফেস্টিভ্যাল উপলক্ষে এর হেড অব প্রোগ্রামস জাস্টিন মার্টিনিউকের সঙ্গে কথা বলেছেন সহকর্মী শাহান আলম। বিরতির পর শুনবেন ধারণকৃত সেই সাক্ষাৎকারটি। সঙ্গেই থাকুন। দ্য উলুরু স্টেটমেন্ট ফ্রম দ্য হার্ট অস্ট্রেলিয়ানদের প্রতি একটি আমন্ত্রণ, সংবিধানে অ্যাবরিজিনাল এবং টরো স্ট্রেট আইল্যান্ডারদের স্বীকৃতির একটি ধাপ। বাংলায় এটি শুনুন এবং পড়ুন sbs.com.au/উলুরু স্টেটমেন্ট। SBS অন ডিমান্ডে আছে শত শত টিভি শো এবং মুভি, বিনামূল্যে স্ট্রিম করুন আপনার ফোনে, স্মার্ট টিভিতে, ট্যাবলেটে কিংবা ল্যাপটপে। SBS অন ডিমান্ড অ্যাপ ডাউনলোড করুন কিংবা ওয়েবসাইট ভিজিট করুন আজই। SBS এর পুরস্কার বিজয়ী তথ্যচিত্র ডেডলাইন দেখুন বিশ্বজুড়ে বিভিন্ন জনগোষ্ঠীর গল্প। ডেডলাইন দেখুন মঙ্গলবার রাত 9:30 SBS এ এবং যে কোনো সময়ে অন ডিমান্ডে। মহান শিক্ষকরা সবসময়ই শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে উপায় খোঁজেন। SBS লার্নে রয়েছে পাঠ্যসূচির সঙ্গে সঙ্গতিপূর্ণ নানা অনলাইন উপকরণ। ভিজিট করুন sbs.com.au/learn। অনলাইনে ভিজিট করুন sbs.com.au/bangla। শুনুন এবং পড়ুন সাম্প্রতিক খবর এবং প্রতিবেদন sbs.com.au/bangla-তে। SBS বাংলা উপভোগ করছেন তো? আমাদের ফেসবুক পেজে আলোচনায় যোগ দিন, আমাদেরকে লাইক দিন এবং আপনার মতামত জানান ফেসবুকে SBS বাংলায়। SBS বাংলা বিরতির পর সিডনি স্টুডিও থেকে আবারও আপনাদের সঙ্গে রয়েছি আমি শেখদার তাহের আহমদ। আজ সোমবার 15 জুন 2026 সাল। সিডনি ফিল্ম ফেস্টিভ্যাল উপলক্ষে এর হেড অব প্রোগ্রামস জাস্টিন মার্টিনিউকের সঙ্গে কথা বলেছেন সহকর্মী শাহান আলম। এখন শুনবেন ধারণকৃত সেই সাক্ষাৎকারটি।
1: The 73rd Sydney Film Festival features over a number of local and international guests and a lineup that includes 19 films direct from the Cannes Film Festival. Today I have my guest Mr. Justin Martinuk. He's a head of program Sydney Film Festival, and I'm Shahan Alam with you on behalf of SBS Bangla. So we'll know more about the festival from Justin. Welcome, Justin, to SBS Bangla.
2: Hi, Shahan. Nice to meet you.
1: Thank you. And my first question to you, how many films are being shown in the festival and how many countries are participating?
2: In the program, we have over 200 films, a mixture of features and shorts.
1: So in terms of programming vision, how do you approach shaping the festival program each year? And what's the balance between artistic quality, audience expectation, and global film trends?
2: Yeah, so we really believe in programming audacious, cutting-edge, and courageous cinema. Mm-hmm. We really want our stories represented on screen to be bold. We want to challenge audiences, but we also really want to bring joy and fun and excitement to the city of Sydney. We are a festival after all. Film really reflects kind of what's going on around the world, and so we believe in showcasing stories from various countries and parts of the world, and so we can bring those perspectives to Sydney audiences.
1: So in terms of Australian film spectrum, so how do you focus Aussie films and filmmakers?
2: We have to support our own Australian cinema here. We have fantastic talent and wonderful films. And so it's always wonderful to premiere those films and have the filmmakers present for those sessions here in Sydney. Australia is going through a very popular big horror boom at the moment with one of the films in our competition called Leviticus, which is a very exciting film from Sundance. We're very happy to have that in our official competition, competing for a $60,000 cash prize.
1: Yeah.
2: We also have Saccharin, which comes to us from Sundance, and Berlin as well, another Australian horror film from Natalie Erica James, who is one of our short filmmaker Dendy alumni as well. But we also have a couple of comedies. We have a great Australian premiere of a small indie film called Yesterday Island, which plays out like a kind of twist on Groundhog Day. It's very fun. We also have the film The Fox, which is a wonderful Australian film with an A-list celebrity cast, including Olivia Colman and Sam Neill, and some very absurd and funny animal puppetry. It's a great film. But we also have a couple of Sydney premieres. We have the world premiere of local film called French Girls, and likewise,

শ্রোতা বন্ধুরা, আমাদের অনুষ্ঠান কেমন লাগে আপনার মতামত জানান। SMS করুন 0439799767 নম্বরে। আবারও বলছি, লিখে নিতে পারেন 0439799767 নম্বরে। আমাদেরকে লাইক দিন SBS বাংলার ফেসবুক পেজে। আরও একটি গান, শিল্পী আয়ুব বাচ্চু।

0: প্রয়াত আইয়ুব বাচ্চুর গাওয়া গানটি শুনছিলেন। আরও একটি বিরতি নিচ্ছি, এরপর রয়েছে অস্ট্রেলিয়া এক্সপ্লেইন্ড প্রতিবেদন। আজকের বিষয় জ্বালানি খরচ ও ইলেকট্রিক গাড়ি, সঙ্গে থাকুন। চোখ রাখুন এসবিএস টিভি এবং রেডিও চ্যানেলগুলোতে এখন কি হচ্ছে ও সামনে কি আসছে, ভিজিট করুন sbs.com.au/guide। আপনার রান্নাঘরে পুরো বিশ্ব নিয়ে এলো এসবিএস ফুড। অনলাইনে পাবেন 7,000-এরও বেশি রেসিপি, প্রবন্ধ, ভিডিও নির্দেশিকা এবং আরও অনেক কিছু। ভিজিট করুন sbs.com.au/food। এসবিএস নিউজ ইন ডেপথ পডকাস্ট, জাতীয় এবং আন্তর্জাতিক খবর যা আপনার জন্য গুরুত্বপূর্ণ। এসবিএস নিউজ ইন ডেপথ শুনুন আপনার প্রিয় পডকাস্ট অ্যাপে, কিংবা ভিজিট করুন sbs.com.au/audio। এনআইটিভিতে দেখুন অ্যাবরিজিনাল এবং টরে স্ট্রেট আইল্যান্ডারদের নিয়ে বিভিন্ন বিষয়। এনআইটিভি দেখুন চ্যানেল 34 এবং এসবিএস অন ডিমান্ডে।
1: SBS Kickoff, the new music station celebrating football anthems from around the world.
2: It's time for Africa.
1: It's live now
2: on DAB Radio, the SBS audio app.
3: We got the game
1: online and SBS on demand.
4: SBS অডিও অ্যাপ আজই ডাউনলোড করুন এবং শুনুন আপনার প্রিয় অনুষ্ঠানগুলো। অ্যাপ স্টোর বা গুগল প্লে থেকে ডাউনলোড করুন বিনামূল্যে।

0: এসবিএস বাংলা। বিরতির পর সিডনি স্টুডিও থেকে আবারও আপনাদের সঙ্গে রয়েছি আমি শিকদার তাহের আহমদ। আজ সোমবার 15 জুন 2026 সাল। জ্বালানি খরচ বৃদ্ধির প্রভাব সব কিছুতেই পড়েছে। আজকের অস্ট্রেলিয়া এক্সপ্লেইনড অর্থাৎ অস্ট্রেলিয়া সম্পর্কে জানুন প্রতিবেদনে এখন শুনবেন ইলেকট্রিক গাড়ি কি সত্যি সাশ্রয়ী কি না সে নিয়ে। এই প্রতিবেদনটি তৈরি করেছেন জয়ী থোমাইডু আর বাংলায় উপস্থাপনায় সহকর্মী তারেক নুরুল হাসান।
1: জ্বালানির দামের সাম্প্রতিক অস্থিরতা ও অনিশ্চয়তার প্রভাব কি আপনি অনুভব করছেন? আর তাই কি গাড়ি বদলে ইলেকট্রিক গাড়ি বা ইভি কেনার কথা ভাবছেন? আপনি একা নন, অস্ট্রেলিয়ায় ইভির বিক্রি বাড়ছে আর সরকারি বিভিন্ন প্রণোদনাও এই পরিবর্তনকে উৎসাহিত করছে। তবে অস্ট্রেলিয়ার গাড়ি চালকদের জন্য এই পরিবর্তন কতটা বাস্তবসম্মত? জ্বালানির দাম সুস্থির না থাকায় ইলেকট্রিক গাড়ি বা ইভি ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে। ইন্ডাস্ট্রি ডাটার তথ্য অনুযায়ী 2026 সালের এপ্রিল মাসে অস্ট্রেলিয়ায় বিক্রি হওয়া প্রতি 6টি গাড়ির মধ্যে অন্তত একটি ছিল ইলেকট্রিক গাড়ি। হুসেইন দিয়া সুইনবার্ন ইউনিভার্সিটি অব টেকনোলজির পরিবহন প্রযুক্তি ও টেকসই উন্নয়ন বিষয়ের অধ্যাপক। তিনি বলেন, ইভি কেনার প্রাথমিক খরচ এখনও পেট্রোল ও ডিজেল চালিত গাড়ির তুলনায় বেশি, তবে বাজারে চাহিদা ও বিকল্প বেড়ে যাওয়ায় দামও কমেছে।
2: We are starting to see more variety of models of different sizes and affordability levels. You know, 3-4 years ago, we would struggle to find an EV for less than $50,000. Nowadays, they're in the 30, mid-30 range. And with government incentives as well, they can be even cheaper. But there is that premium.
1: EV কেনার সময় আপনার স্টেট বা টেরিটরিতে সরকারের দেওয়া প্রণোদনাগুলো সম্পর্কে খোঁজ নেওয়া উচিত। যারা স্যালারি প্যাকেজিং ব্যবস্থার আওতায় কাজ করেন তারা ইভি লিজ নেওয়ার ক্ষেত্রে কর ছাড়ও পেতে পারেন। এই বিষয়টি ব্যাখ্যা করেছেন রয়্যাল অটোমোবাইল ক্লাব অফ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার যানবাহন ও জ্বালানি বিভাগের ব্যবস্থাপক অ্যালেক্স ফরেস্ট। তিনি বলেন, আপনার যদি নোভেটেড লিজ থাকে তাহলে ফ্রিঞ্জ বেনিফিটস ট্যাক্সে ছাড় পাওয়া যায়।
3: So if you have a novated lease, you can get a discount on the fringe benefits tax. So that can save you quite some thousands of dollars annually over, say, a 5-year lease period. And would leave it up to the consumers to go and see whether a novated lease would suit them.
1: Petrol or diesel চালিত গাড়ির তুলনায় ইভি চালানোর খরচ অনেক কম। ধারণা করা হয় চালকেরা বছরে জ্বালানি খরচে প্রায় 70% এবং রক্ষণাবেক্ষণ ব্যয়ে প্রায় 40% পর্যন্ত সাশ্রয় করতে পারেন। অধ্যাপক দিয়া এ ব্যাপারে বলেন, প্রতি কিলোমিটার চলার হিসাবে বিদ্যুতের খরচ পেট্রোলের তুলনায় অনেক কম, আর যেহেতু ইভির যান্ত্রিক কাঠামো তুলনামূলকভাবে সহজ তাই রক্ষণাবেক্ষণ ব্যয়ও কম।
2: Electricity is much cheaper than petrol per kilometer. We don't have to rely on importing it like we do with petrol. And EVs, because they are simpler mechanically, the servicing costs are also lower. So over time, those savings can add up and can offset the higher purchase price.
1: তবে মনে রাখতে হবে, পাবলিক চার্জিং স্টেশনে গাড়ি চার্জ করলে খরচ তুলনামূলক বেশি হয়, কারণ সেখানে প্রতি কিলোওয়াট ঘন্টা বিদ্যুতের মূল্য বাড়িতে চার্জ দেওয়ার চেয়েও বেশি। অনেকেই ভেবে থাকেন, বর্তমান বাজারে ইভিকে একবার চার্জ করা হলে তা দিয়ে কতদূর পর্যন্ত যাওয়া যেতে পারে। সাধারণ মডেলগুলো একবার চার্জে 400-500 কিলোমিটার পর্যন্ত চলতে পারে, তবে সমস্যা দেখা দেয় যখন ইন্টারস্টেট ভ্রমণ করতে হয়।
2: The basic models can travel 400 to 500 kilometers on a single charge. Where they fall short is when you need to travel interstate, for example, in which case you need to plan your stops, especially in regional areas. There are thousands of kilometers without fast charger. That can be problematic.
1: আপনি যদি অ্যাপার্টমেন্টে থাকেন তাহলে ইভি চার্জার বসানোর জন্য ভবন পরিচালনাকারী স্ট্রাটা কর্তৃপক্ষের অনুমতি লাগতে পারে। তবে অ্যালেক্স ফরেস্টের মতে, অনেক চালকের জন্য সাধারণ গৃহস্থালী বিদ্যুৎ সংযোগই যথেষ্ট।
3: So if you have off-street parking and a power point in your garage or carport, you can definitely charge it using that power cable. And it tends to suit people who don't need to drive too far, so under 100 k's a day. But if you're having to drive much further daily, do long trips and use more battery power, you're going to need to replace that overnight and comfortably. And that's where a home charger does come into play.
1: অস্ট্রেলিয়ায় ইভির ইতিহাস এখনও ২০ বছরেরও কম, ফলে ব্যবহৃত বা সেকেন্ড হ্যান্ড ইভির বাজার এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। তবে গত কয়েক মাসে ব্যবহৃত ইভির প্রতি ক্রেতাদের আস্থা বেড়েছে এবং পুনর্বিক্রয় মূল্যও এখন প্রায় পেট্রোল চালিত গাড়ির সমপর্যায়ে পৌঁছাচ্ছে। অন্য যে কোনো নতুন গাড়ির মতোই ইভি কেনার আগে বিক্রয় পরবর্তী সেবা ও রক্ষণাবেক্ষণের সুযোগ সুবিধা সম্পর্কে খোঁজ নেওয়া জরুরি। সম্ভাব্য ক্রেতাদের ব্যাটারির ওয়ারেন্টি সম্পর্কেও খোঁজ নেওয়া উচিত। অ্যালেক্স ফরেস্ট বলেন, সুসংবাদ হল ইভির বাজারে এখন যথেষ্ট প্রতিযোগিতা রয়েছে আর এর সুবিধা পাচ্ছেন ক্রেতারাই।
3: Fortunately for consumers, we have around sort of 60 or so brands in the market at the moment. So doing your research, not just car reviews, but finding out what people really think of what the ownership experience is like, making sure you know exactly what you're getting for the price that you want to pay and that it suits your needs as well.
1: অস্ট্রেলিয়া এক্সপ্রেন্স সিরিজের জন্য মূল প্রতিবেদনটি তৈরি করেছেন জয়ী থমাইডু, আর বাংলায় এটি অনুবাদ উপস্থাপন করলাম আমি তারিক নুরুল হাসান।
4: নিয়মিত আপডেট জানতে দেখুন আমাদের অনলাইন ও সোশ্যাল মিডিয়া। ভিজিট করুন sbs.com.au/bangla এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ।
0: শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান শেষ করার আগে আজ আপনাদেরকে শোনাচ্ছি ওয়াইরফেজের পুরনো একটি গান।

শ্রোতা বন্ধুরা, আজান হাতে সময় নেই, অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। তবে যাওয়ার আগে জানিয়ে দিচ্ছি অনুষ্ঠানের সময়সূচি। আমাদের অনুষ্ঠান শুনতে পারবেন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল 3টায় SBS সাউথ এশিয়ানে লাইভ। আর পুরনো সময়সূচিতেও আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারবেন প্রতি সোম ও শনিবার সন্ধ্যা 6টায় SBS টুতে। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আরও জানতে ক্লিক করুন www.sbs.com.au/bangla। বিদায় নিচ্ছি, আমি শিকদার তাহের আহমদ, সকলের জন্য রইল শুভকামনা।